0: আর
1: ইন্না নাখাফু মির রাব্বিনা ইয়াউমান আবুসান কামতারিরা,
0: হমকো আপনে পরবরদিগার সে উস দিন কা ডর লাগতা হে জো চেহরোঁ কো করিহুল মনজর অর দিলোঁ কো সখত মুস্তর কর দেনে ওয়ালা হে।
1: ফাওয়াকাহুমুল্লাহু শাররা যালিকাল ইয়াউম ওয়া লাক্কাহুম নাযরাতান ওয়া সুরুরা,
0: তো খুদা উনকো উস দিন কি সখতি সে বচা লেগা আর তাজগি আর খুশ দিলি ইনায়াত ফরমায়েগা।
1: ওয়া জাযাহুম বিমা সাবারু জান্নাতান ওয়া হারিরা,
0: আর উনকে সবর কে বদলে উনকো বহিশত কে বাগাত আর রেশম কে মালবুসাত আতা করেগা।
1: মুত্তাকি